ଆକାଶବାଣୀ ଜୟପୁର। ଆଜି ଶୁକ୍ରବାର 1948 ଶତାବ୍ଦ ଆଶ୍ୱିନ 12 ଦିନ 2026 ମସିହା ସେପ୍ଟେମ୍ବର ମାସର 25 ତାରିଖ। ସମୟ ବର୍ତ୍ତମାନ ସକାଳ 5:56:45। ପ୍ରିୟ ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନଙ୍କୁ ସୁପ୍ରଭାତ ଜଣାଇ ସ୍ୱାଗତ କରୁଛୁ ଆମର ଆଜିକାର ପ୍ରଥମ ଅଧିବେଶନକୁ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରସାରିତ ହେଉଛି ମିଡିୟମ ୱେଭ୍ରେ 204.5 মিটার তথা 1467 কিলো হর্চ যোগে এবং এফএম্র 103.6 মেগাহর্চ যোগে। প্রসার ভারতী লাইভ স্ট্রিমিং আপ মাধ্যমে আপনার কার্যক্রম শুনে পাচ্ছেন।

বদলি করে প্রচার করল আকাশবাণী দিল্লির আকাশবাণী জয়পুর। সময় বর্তমান সকাল ছটা বাজে পাঁচ মিনিট। প্রচার করুছু সকালের ভক্তিগীতর কার্যক্রম বন্দনা।

আঁখো আঁখো মে। এই চলচ্চিত্রে শিল্পী থিলে কিশোর কুমার এবং আশা ভোসলে। হসরত জয়পুরীঙ্ক গীতকু সঙ্গীতরে সজাইলে শঙ্কর জয়কিষান। এথর চলচ্চিত্র রোটি, শিল্পী হলে লতা মঙ্গেসকর এবং কিশোর কুমার। আনন্দ বক্সিঙ্ক গীত, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

अफसाना प्यार का এই চলচ্চিত্রে শিল্পী হলে অমিত কুমার এবং আশা ভোঁসলে। অঞ্জান গীত সঙ্গীত বপ্পি লাহিড়ী।

দিল তো পাগল হ্যায় এই চলচ্চিত্রে লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণ। আনন্দ বক্সিং গীত সঙ্গীত উত্তম সিং।

সূর্যা। এই চলচ্চিত্রর গীতটি শুনন্তু শিল্পী হলে কুমার বাপি এবং তপু মিশ্র। স্বরূপ নায়কঙ্ক গীত, সঙ্গীত বাবুল বোস।

चोर मचाए शोर এই চলচ্চিত্রে শিল্পী থেকে কিশোর কুমার, আশা ভোঁসলে এবং সাথী ইন্দ্রজিৎ সিং তুলসী গীতক সঙ্গীতরে সজাই রবীন্দ্র জৈন। পরবর্তী চলচ্চিত্র কালা সোনা, শিল্পী হলে আশা ভোঁসলে এবং ড্যানি ড্যাঞ্জম্পা। মজরু সুলতানপুরী গীত, সঙ্গীত রাহুল দেব বর্মন।

0: हेलो।
1: हेलो,
0: हाँ हेलो भाई, नमस्कार। ना कौन कोठु कहुचंती?
1: नमस्कार। मुझ पंकज मिश्र जयपुर रु कहती मैडम। धन्यवाद।
0: बहुत बहुत स्वागत पंकज भाई, आज रहा कौन जन कार्यक्रम को। तेरे प्रथम कही दियंतु के गीत तो शुणा को चाहिए।
1: हार्दिक सरेंडर कला ए सिनेमार गीतटा देबे, जीवन को तू बेसी जरूरी। दीप्ति रेखा ओ मन सागर गाइछन्ते।
0: तेरे केमिति अछन्ती?
1: मु भलो अछि मैडम।
0: आउ वर्षा विषय रे आपण कोन कहियाक चाहिबे? ते जोरे वर्षा होउची।
1: वर्षा तो लगता है, वर्षा चली थी, आगे गोटे दिन दु दिन रहो।
0: आज्ञा, बात्या जगह बेसी अधिक टिके होउची।
1: हाँ,
0: तो आपण कोन लागुची, धन जीवन किछ क्षति होउची कि कोन? ए जे बात्याटा
1: हाँ, जो मारी की सारे है थी, किंतु वर्तमान जयपुर टाउन रे तो सब ठीक ठाक अछि। जयपुर रे तो कोनो सिंधे बन्या आशंका नाही, तथा भी टिके लोक मन टिके मांदा हो जाए। वर्षा जो के कुआडे बाहरी पाऊ ना घर, जहाँ निहाती दरकार अच्छी, जिनके आम ड्यूटी अच्छी, আমি নিশ্চয় আসুছি। বর্ষা হলে সেমি যা নিহতি দরকার, সে বাহুতি যাচ্ছে, ডিউটি করছি।
0: আজ্ঞা, আমাকে তো নিউজরে তো কহিছি যে দক্ষিণ ওড়িশা কু বেশি রেড ওয়ার্ডিং রে রাখছন্তি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তো জনজীবন টিকে বাধাপ্রাপ্ত হয়েছে।
1: হ্যাঁ, তারপর জীবনযাত্রায় বাধাপ্রাপ্ত হয়েছে। দেখুন, বস ফস কিছু চালু নেই আজ। এটু
0: আজ্ঞা,
1: ভুবনেশ্বর আড়ু বি কালি সন্ধ্যা সব প্রাইভেট বস বন্ধ ছিল, মালকানগিরি আড়ু বি বন্ধ আছে, হায়দ্রাবাদ আড়ু বন্ধ আছে। জীবনযাত্রাটা টিকে বাধাপ্রাপ্ত হয়েছে।
0: আজ্ঞা, ওড়িশার সাইক্লোনটা ন আসব প্রতিবর্ষ, এটা হয়ে পারিব কি?
1: না, সেটা তো সব বর্ষ হুয়ে, এমনি গোটে দুইটা হুয়ে, সাইক্লোনটা হুয়ে প্রতি বর্ষ হুয়ে।
0: কিন্তু জয়পুর কোরাপুট আড়ে টিকে কম আসে এথর
1: কোরাপুট। হ্যাঁ, এটা কাই নদী নাই না, এটি বিশেষ করে নদী না,
0: সমুদ্র না,
1: যদি দুইটা নদী এটি থাকে তবে এই জায়গাটা পানি মারি যাই থাকে, জলমগ্ন হয়ে যাই থাকে।
0: আজ্ঞা, আর মেইন কথা হলে যেহেতু সমুদ্র জলভাগটা এটু টিকে দূর রই যাইছি,
1: হ্যাঁ,
0: তেণু আন্ধ্রা আড়ে যদি কিছু আসে তাহলে আমার আড়কু আসছে।
1: ହଁ, ଏଇଟା ଆନ୍ଧ୍ରରେ ସୃଷ୍ଟି ହେଇଥିଲା ତ, କଳିଙ୍ଗପଟନମରେ ସେ ଲ୍ୟାଣ୍ଡଫଲ କଲା କାଲି ରାତି 12ଟା ବେଳକୁ, ତା ପ୍ରଭାବରୁ ଖାଲି ବର୍ଷା ଚାଲିଛି।
0: ପବନ ବହୁତ ବହୁତ ଲା କିନ୍ତୁ।
1: ହଁ, ପବନ ବହୁତ ହଉଥିଲା ରାତିରେ,
0: ଗଛ ବଛ ଭାଙ୍ଗି ଯାଇଛି କେତେ ଜାଗାରେ।
1: ହଁ, ଗୁପ୍ତେଶ୍ୱର ଆଡେ ସେପଟେ ରାସ୍ତାଘାଟ ପୁରା ମାନେ ଇଏ ହେଇଯାଇଛି, ମାନେ ରାସ୍ତା ଗଛ ପଡିକିରି ବନ୍ଦ ହେଇଯାଇଛି।
0: ଆଚ୍ଛା, ଆମେ ଆଶା କରୁଛୁ କେମିତି ଜନଜୀବନ କିଛି କ୍ଷତି ନ ହଉ ଅନ୍ୟମାନଙ୍କର।
1: ହଁ ହଁ,
0: ତେବେ ଆପଣ ଭଲ ଅଛନ୍ତି ନା ନାହିଁ?
1: ମୁଁ ଭଲ ଅଛି, ମୁଁ ତ ଏବେ ବର୍ତ୍ତମାନ ଡ୍ୟୁଟିରେ ଅଛି, ବର୍ତ୍ତମାନ ଅଫିସରେ ଅଛି।
0: ଓ, ଆପଣ ଡ୍ୟୁଟିରେ ଥାଇକି ମଧ୍ୟ ଆମକୁ କଲ୍ କରିଛନ୍ତି, ଆମେ ବହୁତ ଖୁସି ଅଛୁ ସେଥିପାଇଁ।
1: ହଁ ହଁ, ତାପରେ ଦେଖନ୍ତୁ ମୋର ମେସେଜ ବି ଚାରିଟା ଯାଇଛି।
0: ଆଜ୍ଞା,
1: ଯୋଉମାନେ ବିଷୟରେ ସୁରଭିରେ ନିଶ୍ଚୟ ପଢିବେ ସବୁଯାକ।
0: ଆଜ୍ଞା ସାର୍, ନିଶ୍ଚୟ।
1: ହଁ, ଆଉ ଗୋଟେ ଦୁଇଟା ବି ଯିବ।
0: ଆଜ୍ଞା,
1: ମୁଁ କିଛି ଦିନ ହେଲା ବନ୍ଦ କରିଦେଇଥିଲି, ସମୟ ମିଳୁନଥିଲା ତ, ମଝିରେ ଟିକେ ବନ୍ଦ ଥିଲା, ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଏବେ କଣ୍ଟିନ୍ୟୁ କରୁଛି।
0: ହଁ ଭାଇ, ଏମିତି ଆମକୁ ନିଶ୍ଚୟ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଥିବେ, ଆମେ ନିଜର ମତାମତ ନିଶ୍ଚୟ ପଠାଉଥିବେ ସାର୍।
1: ହଁ,
0: ତେବେ ଆପଣଙ୍କର ପ୍ରିୟ ଗୀତ ଟିକେ ନିଶ୍ଚୟ ଆମେ ବଜେଇ ଦେବୁ। ଆପଣ କଲ୍ କରିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ନମସ୍କାର।
1: ନମସ୍କାର, ନମସ୍କାର।

0: ফরমান কর সত কইলুস মামা নাই ফরমান কর প্রথম
1: ফরমান করলে নে মামা এবে যাই করে সব কুকড়া মনকে পদাই সঙ্গাই দেবি আর সিটি কে বন্দাড় করবা কে দিবি সিনা
0: এবর চিনলা দেখলস কি আখে গড গীত শুনাই দিও
2: আর নিক গীত গড বজাই দেবি কি মামা
0: শুন জোর রেলে মিশা ডগাইছি সে আজি
2: হয় হয়
0: তাহলে শুন দিও

0: শুনলস কাই গীত মরগ
1: মামা
0: শুনলস যে জোর এলে খাই রকম বিধি বিধান করবাকে লাগছি বাবুকে ইতি ফোন লগে পাচারবি হে সেটা বল করে নিমান করে শুন হে
2: হলে বাবু তো না কাই নাও
3: নমস্কার আগে মো না আশুতোষ পাঠি
2: কাই কাম করলাখনি তুমি
3: মো জনে ফার্মাসিস্ট মোর মেডিসিন স্টোর আছে
2: এ জন ফার্মাসি বলে এরা কাইটা রকম কাম মনে এটা মন
3: ফার্মাসি মানে আমি মানে রোগ রোগ অনুসারে আমি তাকে ঔষধ দেইকি চিকিৎসা করু পেসেন্ট কু
2: ঔষধ পত্র মিশা বিক্লাসনি বলু
3: আগে আগে আমি বিক্রি করু

0: আরে আমি আরে কাইটা আরে ভাব আসছে বলে নিকর টিকে সরকার আছে জন যোজনা মন করলানি, সে যোজনা অনুযায়ী আমি রইলে বল পয়লা পারা এবে গোদাবরী মহাবিদ্যালয় গোদাবরী বিদ্যালয় আদর্শ বিদ্যালয় হইলানি,
1: হ্যাঁ হ্যাঁ
0: সিটি
1: হ্যাঁ
0: সিটি ছাড়বি বললি দিদি, সিটি পাঁচ যাক পড়ি ছাড়লে ছ ক্লাস লোকে আদর্শ বিদ্যালয় ছাড়বি আরি, যেমনি বল বল স্যার মন মাতৃ বইলাইনি সেমতি
1: হয়
0: সে
1: হয় হয়
0: সিটি পড়বাই আরি, সব সরকার সুবিধা করলানি আর মোকে আর কাই চিন্তা আরি।
1: হয় হয় আজিকালি তো সরকার সব সুবিধা সাহায্য সহযোগ মান দেলানি, এলে আগকে মিশা পিলা টোকের কাজে কাই মিশা অসুবিধা না হয় নাকি বাবু,
0: ওই দিদি
1: পাঠ মেলা তো আমার জীবন আছে না নিমা নাকা আছে বাবু আর গাইটা তা
0: ওই দিদি মাপ্র দয়ারু বইলা পারা
1: আলে তোমার মতন কাতা হাই করি বলে দৌড় লাগলা বাবু, আর এতে নিমান নিমান কথা মান কই দিলা সাইতার লাগি ভূতেক ভূতেক ধন্যবাদ লাগো আর জোয়ার লাগো।
0: আলে তেবে দিদি জুয়ার তেবে
2: বড়গু
1: মামা
2: ইয়া বাঞ্জি সঙ্গে ন পারিয়াও
1: মামা
2: বড়ে
1: সত্যি
2: চাঁদ আছে
1: কেন্তার পাচারলা আছে দেখলু
2: দেখনি সে তাই দেলা আছে সে মানে কি তাকে আজি বাঞ্জিকে গীত শোনাই দিও আমি
1: শোনাই তো মামা।

মিনিটে শেলবী মানে হলে শৈলভামা, বাবুল সুপ্রিয় এবং ইরা মহান্তি। হিন্দি চলচ্চিত্রর গীত শুণবে পূর্বাহ্ন 10:05, মধ্যাহ্ন 12টায়, দিন 2:15 এবং সন্ধ্যা 6:10। পূর্বাহ্ন 11টায় রয়েছে দেশাত্মবোধক গীত, শিল্পী মানে হলে শৈলভামা মহাপাত্র, অশ্বিনী কুমার মহাপাত্র, রীনারাণী প্রধান, বাদল কুমার আচার্য এবং সাথী। পূর্বাহ্ন 11:30 ভেটি দেব বেতার নাটক কণ্ঠেই খেল, রচনা জগদীশ অধিকারী, প্রযোজনা রঞ্জন কুমার বেহেরা, কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত। শুণবে মধ্যাহ্ন 12:30 রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর। শুণলে আগামীকাল প্রচার হওয়া থাকা কার্যক্রম সম্পর্ক কিছু সূচনা। আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুচার প্রচার করুছ কতোটি হিন্দি চলচ্চিত্রর গীত। প্রথমে শুণন্তু ফিজা চলচ্চিত্রর। দ্বৈতকণ্ঠরে শিল্পী মানিলে উদিত নারায়ণ এবং এলকা ইয়াগনিক। গীতরচনা করেছেন গুলজার, সঙ্গীত অনু মল্লিক।

0: শ্রোতা বন্ধু, আম বন জঙ্গল পরিবেশ পাই অনুকূল, জীবজন্তু পাই বাসস্থান, কিন্তু আমি বাস করুছু বন জঙ্গল ঠারু দূরে। আম পাই কোন গছ বৃক্ষর আবশ্যকতা নাই? বিশেষজ্ঞ মতরে এবে আমি গোটিয়ে প্রাকৃতিক ফল কিংবা গছর ছাই পাই খোঁজিবাকু পড়ুছি। এভলি স্থলে আমি রইবা চতুর্পার্শ্বরে গছ বৃক্ষক সংখ্যা বড়াইবা দরকার, যাহা আম পাই গোটিয়ে চিন্তার বিষয়। ইয়াকু আখিরে রাখি আজ বনানী কার্যক্রমে বিষয় আছে জঙ্গল বাহারে বৃক্ষরোপণ। বিশেষজ্ঞ অছন্তি ওড়িশা জঙ্গল বিভাগের বরিষ্ঠ অধিকারী সুদর্শন পাত্র, তাঙ্ক সহ কথা হেউচন্তি দুর্গা মাঝি। আসন্তু শুনিবা আলোচনা জঙ্গল বাহারে বৃক্ষরোপণ।
1: সুদর্শন বাবু, আপনাকে স্বাগত করছি বনানী কার্যক্রম। নমস্কার।
2: নমস্কার
1: সুদর্শন বাবু, এই যে বিষয় রাখিছে গোটি সময় উপযোগী আলোচনা, কাইকিনা এই যে বৃক্ষরোপণ।

0: খুব ঘর তাতি হয়েছি, যদি গোটে গছ মূল টিকে বসি যায় সে যে শান্তি আনন্দ সে পাইব বা সেই যে শীতলতা সে অনুভব করিব, হুয়েত যদি গছ নথিব তাহলে নিশ্চয় কষ্ট পাইব, হুয়েত যে অংশঘাতর শিকার বি হয়ে পারে। তেণু গছটা রাস্তা কড়ে মধ্য আমি যদি লগাউছে নিশ্চয় গোটে বড় মহাদ্রুমের এতে পরিণত হচ্ছে, সে আমাকে কেতে উপকার দেউছে, সেটি চড়াই রয়েছে বা ফুল ফল আসব, কেতে গোটে সুন্দর পরিবেশ মধ্য সৃষ্টি করছে। এই ক্ষেত্রে জঙ্গল বাহারে বনীকরণ কার্যক্রম এবং তা সহিত যে চারা গছ সব লগা যায়, হুয়েত আমি লগাই দেলে সেই ভিতরে পুঁ আমি দেখবাকে পড়ব যে সে গছটা বঞ্চবা দরকার, সে গোটে মহাদ্রুমের পরিণত হব কেমিতি, এবং আমার যে স্বার্থ রয়েছে যে কেমিতি তাকে সফল করা গোটে গছ নিশ্চিত ভাবে বঞ্চু বলিকি, সেইটা কেমিতি আপনার সফল করছেন, কেমিতি আপনার যোজনা মানে কার্যকারী হচ্ছে?
1: দেখুন কেবল বিতরণ করেদেলে বা চারা লগাইদেলে তো হব না, পিলাটিয়ে ভি গছর মধ্যে বা চারার মধ্যে যত্ন নেওয়া পড়ে, তেমন গছ লগাই সারা পরে তার বিভিন্ন প্রকার কোড়া খোসা সার দেওয়া খত দেওয়া তা মূলর ঘাস সফা করা এইভাবে কার্যক্রম মান সব হয়ে থাকে এবং এইভাবে তিন বর্ষ ধর চলে এবং এসব।

শ্রোতা বন্ধু, কার্যক্রম সম্পর্কীয় মতামত লিখি চিঠি দেবে। এই কার্যক্রমটি প্রযোজনা করে রাজীব কুমার মাহন্ত, উপস্থাপনায় থিলি মু সুভাষ চন্দ্র নায়ক। রউছু, নমস্কার।

0: দীর্ঘ প্রতীক্ষা পরে সম্মুখে সমাগত জীবনের এই মহালক, এই গোটায় মুহূর্ত পাই সমগ্র জীবন যেমিতি গোটায় প্রস্তুত হই পারে প্রস্তুতির লাভ অপেক্ষা খ্যাতির সঞ্চয় হই পারে প্রস্তুতির পরশুরামক অভিশাপ গচ্ছিত রয়েছে গচ্ছিত কবচ কুণ্ডল দ্বারে গড়ি চলছে কুন্তির মার্জুত্তম জীবনর তার ভাগ কাটি তেবে চিন্তা নাই মু তো বেশ মজুত অছি এবং মো সম্মুখরে অচিত এই উপস্থিত মুহূর্ত এবং উপস্থিত অর্জুন জীবনর লক্ষ্য সাধন পাই এতক যথেষ্ট
1: প্রস্তুত হুয়া অর্জুন জীবনর শেষ খান পাই প্রস্তুত হই যা সারা দুনিয়া তোতে বড় বীর বলি এ পর্যন্ত কই আসিছি সারা দুনিয়ার অন্ধবিশ্বাস আজি মতে ভাঙ্গিবাকু পড়িব অন্যের মতামতকু পুঞ্জি করি মু কেবে বীর বলাইবাকু চাহি নাই আত্মবিশ্বাস হি মোর সম্বল তার দ্বারা কেবল তোতে কাহি কি সারা দুনিয়াকু মু উপাড়ি দেই পারিবি তার সত্যতা পরীক্ষা করি দেখ
2: দেখ সখা কর্ণর তীর দৃষ্টি এক বিদ্ধ যপচকু ঘুঞ্জি যাউছি অস্পমানে রক্তাক্ত হয়ে বিচলিত হয়ে পড়িলেনি এবং মো উপরে মধ্যে অনেক তীর বাজিলেনি আঙ্গুলি পছকু হটাই দিয়েছি মানে বহুত কিছু তেড় নিন্দা প্রশংসা বড় কথা নহে সখা বড় কথা আমার লক্ষ্য লক্ষ্য আমার বহু দূরে
0: এ কন রথচক্র মোর কবর খোলি চালিছি জীবনর সমস্ত দুর্বিপাক ও দুর্গতি মোর সম্মুখে এক অভেদ্য দুর্গ রচনা করিছন্তি কিন্তু এমানে কেই জানি নাহান্তি কাহাকু মু খাতির করে না এমানে সমস্তে মিশি কর্ণর শরীরকু সাগুণা পরি খাই যাই পারন্তি কিন্তু কর্ণর পৌরুষকু নুহে পরশুরাম বৃদ্ধ ব্রাহ্মণর অভিশাপ সেমানঙ্ক সময়ানুবর্তিতারে বেশ অপ্রতিদ্বন্দ্বী হয়ে পারন্তি কিন্তু কর্ণ সেমানঙ্ক উপস্থিতিকু আদৌ খাতির করে না কর্ণর পৌরুষ আজি সমস্তঙ্কু আহ্বান করে আউ মৃত্যু তুমকু মু বেশ দেখি সারিলিনি মৃত্যু খুব পাখকু আসি যাইছ কিন্তু ছপি ছপি কাহিঁকি খোলাখোলি ভাবে আসবাকু সাহস করনা না হউ আউ সামান্য বিলম্ব অর্জুন টিকে অপেক্ষা কর রথচক্রকু মু ফিটাই আনি তু তো জানু অন্যায় যুদ্ধ শাস্ত্র নিষিদ্ধ ক্ষত্রিয়র ধর্ম নুহে তো পরি ক্ষত্রিয় ঠারু মু ধর্ম যুদ্ধ আশা করে আরে সামান্য টিকে সম্ভাড়ি যা
2: কোন শুনছ অর্জুন তীর সন্ধানের তৎপর হো এহারি মহেন্দ্র মহত্ব জীবনরে সুযোগ থরে মাত্র আসে
3: সখা কর্ণরে আকুল অনুনয়কু মু প্রত্যাখ্যান করিবি কেমিতি অন্যায় সমর পাই মোর গাণ্ডিব অভ্যস্ত নহে
2: হসাইল তুমি অর্জুন কুরুক্ষেত্রর যুদ্ধ সহিত পুণি ন্যায় ধর্ম এই দুইটা কেবে একা জিনিস বহু দেখুছি বারম্বার তোমাকে পছ কথা স্মরণ করাইবাকু পড়ুথিব তোমার বালত পুত্র অভিমন্যুকু সম্মিলিত সপ্তরথী যেতেবেলে সরসন্ধান কলে কুয়ারে ছিলা তোমার ন্যায় ও ধর্মর যুদ্ধ কল্পনা করি পারুছ কল্পনা করি পারুছ সেতেবেলে কি কারুণ্য ভিতরে অভিমন্যু এই স্বান মানঙ্কর সারব্য হইতিলা কর্ণ মধ্য সেমানক মধ্যর জনে নিজের দুর্বল মুহূর্তরে এই সমস্ত ধর্মর দ্বহি দেইথান্তি এহা হে উপযুক্ত সুযোগ কর্ণ কইবে মারিব তো মার নহিলে নিজে মরিবাক প্রস্তুত হো
3: তারপরে এই অর্জুনর তীব্রতর সর্বৃষ্টি এবং কর্ণর পতন দিন পরে দিন অঠর দিন অতিক্রান্ত হেলা যুদ্ধ পরে অন্ধদ্রুত রাষ্ট্র কুরুক্ষেত্র পরিদর্শনরে আসুছন্তি এ অন্ধরাজে সম্মুখরে কৃষ্ণ কাহিঁকি গোটে লোহার বিমত হচ্ছন্তি আরে আরে বাহু পাশে ধৃতরাষ্ট্র লোহার ভীমকে একাবেলকে চুনা করে দেলে পুত্র হত্যাকারী ভীম উপরে কি ক্রোধানল যা হেউ কৃষ্ণঙ্কর উপস্থিত বুদ্ধি যোগ ভীম বর্তি গলা

শ্রোতাবন্ধু আপনার পঠাইছেন ঢের সারা চিঠি এবং অনেক মেসেজ, সেথিরে শুনিবা পাই চাইছন্তি আপনার মন পছন্দর গীত। তাহলে চলন্তু না জানিবা আজির প্রথম চিঠিটি কিয়ে এবং কেউঠু পঠাইছন্তি। এই চিঠিটি আসছে সম্বলপুর। আপন মানে হলে শ্বেতা লীনা, ভবানী মুন্ড, তাঙ্ক পু রোহিত, ঝিও নিয়তি এবং তাঙ্ক জেজেপাপা জেজেমা। আপন মানে শুনিবা পাই চাইছন্তি ক্রান্তি চলচ্চিত্রর। কণ্ঠশিল্পী মানে হলে মহেন্দ্র কাপুর, মিনু পুরুষোত্তম এবং সাথী। গীত রচনা করেছেন মনোজ কুমার। সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

প্রচার করল কতটি আধুনিক গীত আকাশবাণী জয়পুর। সময় বর্তমান রাতে 11টা বাজিবা যাচ্ছি। শুণন্তু হিন্দি পরে পরে ইংরাজি সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি। শুনিপারিবে অল্প সময় মধ্যে।